বিকখাই মায়া মো পরম পেপুলে সুত দারা সিও প্রীত লগাই এক উত্তম পান।